তো সুয়াম ও দয় চকাশি কি চল ফান খুজে তাকে কো খুলো নিন চোল পাশিয়ানো কেউ চিনাম দিয়ে তা তানো চিনাম চালো খা ফেয় চাঙিয়ানো